0: खेत एक मालो को विंतिस एने माका मुझी के फ्रॉक ने बे हुसी बेलन सेले सोफरेशन ने बा मालो को विंतिस इरा इता बा कंटिन्यू ना फाटिंग इता न्यू प्रोग्राम ओके बेलन जस्टिन हतो नेतिक मेंसाजें बाराक बा जुविंतुरी सीरा
1: मोलो का तो फोन मेंसाजें बा जुविंतुरी सीरा हाउ कंक्लूड हुसी पेरगुंटा सेरा तुन माय काता আমি না ইন্দ্রা মাহেনে আতো কলিয়া কোন বা জোভেন্তুরি নি লিলি জোভেন্তুরি নি পাপেল জোভেন্তুরি নি না কন্ডিশন জোভেন্তুরি নি ফুতুর নি হানেসা নেবে তম্বা নে মাক হাওনো ইন জোভেন্তুরি বারা মাকা হাকারাক হেতান ইমপ্রেগো নে প্রবলেম স্টার্ট নিয়ান প্রবলেম হাউস এম ইন্ডিভিডু নি নিয়া ইরি পয়স হাউনি মেসাজেন মাকা তম্বা জোভেন্তুরি দা গোরা লা কনসেগে হাতে কে নো হাডোমি সুসে দারে নি হানেসা নি আন হসিতা তেওরিয়া বাড়া কিরা খুশি দেন না ইজুস খ্রিস্ট নিহাতে হানে সানে ওলা বেলে দেয়ান ও হাডোমি হাউ সে বা নিহেরা ওলা হাডোমি ওনে মালুক সিরা তাম্বা নেমা খাও দেহান সে হাউ ইহান মোরা হাউ দেহান হানে সানে ওলা বেলে দেয়ান ও হাডোমি হাউ সে বা নিহেরা ওলা হাডোমি সোসেডারে তাম্বা ইন্টারেসে হুসি ইতানি হামু তুকনি ইন্টারেসে বা সোসেডারে নেমাক ইম্পর্টান্তে আতু লোরি সোসেডারে দেন বা মোরিস দিয়া জোভেন্তুরি তেঙ্গি সাই আজেন্ট ট্রান্সফরমাডোর বা বুয়াত নেবে মাক লাডিয়া নু জোভেন্তুরি তেঙ্গি হাতুর বুয়াত নেবে মাক লস দিহান লস sala de hansala hau este segmento ira karate da joventuri sirane sane hau kontra hau ni aman seban hira ni sala hau los mabe hau sela uza hau ne hau si mabe hau sela uza hau ni irresponsabilidade hau ni kontra ni ni responsabilidade makladia mabe hau kontra seban hira ni sala hau los mabe uza hau ni imaturidade kontra ni responsabilidade makausala konsep du demokrasia ita kar hatur buat ne mak los dan los sala de hansala idane mak importante la vele dan ni ia kargo ni elit Então nia sala, nia los, ita considera nia sala, mas nia los ela de. Nela vela. Nebe ao apela para juventude sira, tem que cuidar hanu em crítico. Crítico não é importante tep teves. La vela, saifale alegria ba crítico. Crítico ne é uma how bia sate te anesa ne. How hado melio hanu amigo sira crítico ne, duke hado mi ema ide nebe ke la crítico. Tamba husi crítico no contradição de ideia ma kamusu mudança. Hamusu bot fonu sineba. Nema ko ina repete filo fali tena Jesus Kristo ni lefo. Hadomi luk su sedade ne. Jesus dia ne sene ola bele dia no hadomi hau. Se se ola hadomi one maluk sira. Ba hau ne kolega sira mo sa watete malu joven turi sira. La bele dia ni mi hadomi hau se benira mi hadomi tena po. Briat.
0: E turmai belon sele se fo ba itenya belon ela. Hatonetik mensajim badak ba joven turi sira.
2: Oke dia. Ba hau ne maluk joven turi hotu makau hadomi. How la iha lefon nerebe makfura atu hoto ba imi maybe somente iha mensaje de luta kata dadang susidan nerebe makita muris ba ni susidan nerebe makna kun ho klase iha nerebe riku no kia continua kia no ida nerebe mak opresore sira continua oprimi no opredor sira continua hakru tamba ne ha husu itan hira hamutu unifica forza produtivo Atu bele haraun sosidade de nebe mako klase ba sosidade de nebe mak laho klase. Tamba ita kulia kono basunta ansuntu lalehan ita helal ita la ihala lehan para tu hetan ita ni liberdade de nebe maka la iha rohan. Maibe ita kria sosidade lalehan ida hiarai ne mak sosidade laho klase. Lu ita tengke unifika forsa produtivu ita labele harahun malu tamba problema sosial au problema sirselu. Mai bem, então tem que unificar tenha força que está no da ramphone, finiphone, tem que colher los babuat nebe mak los, no sala babuat nebe mak sala, hodi nune bele hari sociedade nebe mak igualitário, no sociedade de nebe mak harmonia, hodi ta hamuto contribui ba desenvolvimento nacional. Obrigado.
0: Que maluco vintis, la espera kata, amin entolu ha maluco vintis ira to ona ni rohang, antes amin entolu ha sesta ang husi, ita bo sira futa tirung, husi amin entolu la haluha hato. Adeus e obrigada.

0: ভাই হাও নই
1: হাও নেলিয়া
2: আমি গোস্তার ওনার আরিউ রাকাম বিয়া
0: FM 99.4 MHz
1: হাক তুই লিয়া ল সাবুরাস রাইতা সিটি মর লরসাই